শ্রোতাবন্ধু, এইটি শেষ করুছু ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। আজর কণ্ঠশিল্পী মানে থিলে শুভলক্ষ্মী ষড়ঙ্গী, অজয় কুমার পাত্র, বংশীধর পণ্ডা, কবিতা মিশ্র এবং কান্নু কেশব বহিদার। আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণন্তু আজর ভাবনা, উপস্থাপনা প্রফুল্ল কুমার মাঝি।

0: জুলাই 2024 শিক্ষাবর্ষ পাইঁ নামলেখা ও পুনঃ পঞ্জীকরণ প্রক্রিয়া আরম্ভ হয়েছে। জুলাই 15 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া জারি রহব। বিভিন্ন বিভাগের নামলেখা পাইঁ ইচ্ছুক বিদ্যার্থী ইগ্নুর ওয়েবসাইট ignuadmission.samartha.edu.in রে আডমিশন করে পারবে। ওড়িশা রাজ্য আইনসেবা প্রাধিকরণ ও ভদ্রক জেলা আইনসেবা প্রাধিকরণ পক্ষর এক সচেতনতা কার্যক্রম এরেই পরসিঙ্গা গ্রাম পঞ্চায়েত সভাগৃহে অনুষ্ঠিত হয়ে যাই। এতে প্রবাসী শ্রমিক মানকর বিভিন্ন সমস্যা, মৌলিক কর্তব্য সম্বন্ধীয় সচেতনতা কার্যক্রম এবং লোক আদালতের মধ্যস্থতা বিষয়ে আলোচনা হয়ে। গঞ্জাম জেলা ছত্রপুট অধিষ্ঠাত্রী দেবী মা রামায়ণামাঙ্ক ঠাকুরাণী যাত্রা সহিত স্থানীয় কলা সংস্কৃতি ও পরম্পরাকে উজ্জীবিত করা লক্ষ্যে গঞ্জাম জেলা প্রশাসন পক্ষ ছত্রপুর মহোৎসব জারি রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। সম্বলপুরে আজিঠার সর্বভারতীয় কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হব। এতে দেশের 10টি দল ভাগ নেবে বলে আয়োজক কমিটি সভাপতি বিধায়ক জয়নারায়ণ মিশ্র সূচনা দিয়েছেন। আসন্তা 6 তারিখে মুখ্যমন্ত্রী এই প্রতিযোগিতা দেখিবার কার্যসূচী রয়েছে বলে আয়োজক কমিটি পক্ষর কুহাযাইছে। ব্রহ্মপুর জোনে অনুষ্ঠিত আন্তজিলা সিএম কপ ফুটবল প্রতিযোগিতার 14 বর্ষ বাড়িকা বর্গের গঞ্জাম জেলা কোরাপুটকে হরাই বিজয়ী হয়েছে। দ্বিতীয় ম্যাচ বাড়িকা বর্গরে নবরঙ্গপুর বাড়িকা দল 5-0 গোলে মালকানগিরি বাড়িকা দলকে পরাস্ত করেছে। পাণিপাগ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরল স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। পাণিপাগ বিভাগের সূচনা অনুসারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়া নিয়ে পাগ অনুকূল রয়েছে। অপরপক্ষে রাজ্যের কালবৈশাখী জনিত বর্ষার প্রভাবে তাপমাত্রা হ্রাস পাইছে। তবে গরম ও গুড়ুকুড়ি লাগি রয়েছে। গতকাল 10টি স্থানের তাপমাত্রা 40 ডিগ্রি উপরে রয়েছে বেড়ে টিটাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আঞ্চলিক সংবাদ বর্তমান এতিকি। পরবর্তী সংবাদ শুনেপারে অপরাহ্ন 2:32।
1: আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণন্তু স্বাস্থ্য সূচনা। ব্রুককরে পথুরী রোগ এ সম্পর্কে কহিছন্তি ডক্টর সুধাংশু শেখর পণ্ডা।
2: শরীরর বিভিন্ন স্থানরে পথুরী রোগ হইথায়। সাধারণত পিত্তকোষ, অগ্নাশয় এবং কিডনি বা ব্রুককরে স্টোন হইথায়। আমি আজি রিনাল স্টোন বা ব্রুকক পথুরীর লক্ষণ এবং সাবধানতা বিষয়ে আলোচনা করিবা। রিনাল স্টোন হেউচি কিডনি ভিতরে তৈরি হইতিবা এক ধাতব পদার্থ এবং লবণরু তৈরি হইতিবা এক স্টোন। এহা কিডনি, ইউরেটর, পরিস্রাথলি এবং পরিস্রা নিষ্কাশন রাস্তারে হইথাই পারে। এহার বিভিন্ন লক্ষণ, প্রথম লক্ষণ হেলা পেট বথা। এই পেট বথা আপন স্টোন কেউ জায়গার অছি, তার অবস্থান কেউ জায়গার অছি তা উপরে নির্ভর করে। কিডনি ভিতরে ছোট স্টোন থাকে তাহলে সাধারণভাবে এহা কিছু বথা করে নাহি। কিন্তু যেতেবেলে তা টিকে তলকু পলে আসে, যেটা আমার কিডনি এবং তার নিষ্কাশন রাস্তা যেটা হচ্ছে তা মধ্যে যদি রহিলা, যেটা পেলভি ইউরেটরিক জংশন কহন্তি, সেইটিরে রহিলে আপনার বাঁ কিংবা ডাহাণ পার্শ্ব পেটর পার্শ্বরে এবং বেকেক অন্টা বথা এই টাইপ্র বথা সিভিয়র ভাবরে হুয়ে। যদি স্টোনটা ইউরেটর অপর পার্টরে বা উপর ভাগরে রহিলা তাহলে আপনার উপর পেটরে এবং পার্শ্বরে বথা হইতায়। যদি মঝি ভাগ এবং তল ভাগরে ইউরেটর রহিলা তাহলে তল ভাগরে বথা হইতায় এবং সেই বথা আপনার জঙ্ঘকু কিংবা পুরুষ মানক পাখরে অন্ডকোষকু মধ্যে ব্যাপি থাকে। তাহলে দেখিবা যে পেট বথা হলে আউ কোন হুয়ে। পেট বথা যদি হেলা আপনার বান্তি মধ্যে হইতায়, বারম্বার পরিস্রা লাগে, পরিস্রা জলাপোড়া হুয়ে। পরিস্রারে কোন হুয়ে, যেতেবেলে আপনার স্টোন পরু তল পর্যন্ত খসি থাকে, মিউকোসা তাকু সে আঘাত দেইথায়। আঘাত দেইতিলে পরিস্রারে রক্ত পড়ে, শীত কম্প হয়েকি ভীষণ জ্বর আসে। থরে থরে যে স্টোনটি কিংবা যেটা আমার পথরটি পরিস্রা নলীর রাস্তারে কিংবা পরিস্রা থলীর রাস্তারে যাইকি অটকি যায়, তাহলে কোণ হব যে পরিস্রা আউ হব না, পরিস্রা বন্ধ হয়ে যায়, পেট ফুলি যায়। এইসব লক্ষণ যদি আপনার পাখে দেখা যায় আপনার ডাক্তার পরামর্শ করাটা উচিত। অল্ট্রাসাউন্ড এবং এক্সরে মাধ্যমে এর সঠিক নিদান করা যাই পারে। আমি দেখিবা এবে যে কোন কোন সাবধানতা আমি যদি নেবা তাহলে এই স্টোন রোগকু কম করি পারিবা। আমি অতি কমরে দিনকু 3 লিটর পানি পিইবাটা উচিত। আমি পানি, পইড় পানি, গাজর, কলরা, পনিপরিবা ও ফলরস

0: ଅଗ୍ରଗତି ନେଇ ସମୀକ୍ଷା କରିବା ଲାଗି ରେଳମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ ଆସନ୍ତା ଶନିବାର ଦିନ କୋଲକାତାରେ ପହଞ୍ଚିବେ। ପୂର୍ବତଟ ରେଳବାଇ ମୁଖ୍ୟ ଜନସମ୍ପର୍କ ଅଧିକାରୀ ଶିବାଜୀ ମାଝୀ କହିଛନ୍ତି, ରେଳମନ୍ତ୍ରୀ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶୁଭେନ୍ଦୁ ଅଧିକାରୀଙ୍କ ସହ ନବନ୍ନା ସଭାଘରଠାରେ ଏକ ଉଚ୍ଚସ୍ତରୀୟ ବୈଠକ କରିବେ। ବୈଠକରେ ପୂର୍ବାଞ୍ଚଳ, ଦକ୍ଷିଣ ପୂର୍ବାଞ୍ଚଳ, ଉତ୍ତର ପୂର୍ବାଞ୍ଚଳ ଏବଂ ମେଟ୍ରୋ ରେଳର ମହାପ୍ରବନ୍ଧକମାନେ ଯୋଗଦେବେ। ଶ୍ରୀ ମାଝୀ କହିଛନ୍ତି, ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ରେଳ ପ୍ରକଳ୍ପଗୁଡ଼ିକର ଅଗ୍ରଗତି ନେଇ ସମୀକ୍ଷା କରାଯିବା ସହ କେନ୍ଦ୍ର ରାଜ୍ୟ ସମ୍ପର୍କ ସୁଦୃଢ଼ୀକରଣ ଉପରେ ଆଲୋଚନା କରାଯିବ। ବ୍ରିଟେନ୍ର ବୈଦେଶିକ ଏବଂ ରାଜ୍ୟଗୋଷ୍ଠୀ ବ୍ୟାପାର ସଚିବ ୟେଭେଟ୍ କୁପର ଗତକାଲି ଦୁଇଦିନିଆ ଭାରତ ଗସ୍ତରେ ଆସି ନୂଆଦିଲ୍ଲୀରେ ପହଞ୍ଚିଛନ୍ତି। ଶ୍ରୀମତୀ କୁପର ଆଜି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ସହ ବୈଠକ କରିବାର କାର୍ଯ୍ୟସୂଚୀ ରହିଛି। ଆମେରିକା ଏବଂ ଇରାନ୍ ମଧ୍ୟରେ କୂଟନୈତିକ ବୁଝାମଣା ସକାରାତ୍ମକ ଦିଗରେ ଗତି କରୁଥିବା ରାଷ୍ଟ୍ରପତି ଡୋନାଲ୍ଡ ଟ୍ରମ୍ପ କହିଛନ୍ତି, ତେବେ ଚୂଡ଼ାନ୍ତ ବୁଝାମଣା ନେଇ ଅନିଶ୍ଚିତତା ଜାରି ରହିଥିବା ସେ କହିଛନ୍ତି। ହ୍ୱାଇଟ୍ ହାଉସ୍ରେ ଗଣମାଧ୍ୟମ ସହ କଥାବାର୍ତ୍ତା ବେଳେ ରାଷ୍ଟ୍ରପତି ଟ୍ରମ୍ପ କହିଛନ୍ତି, ତେହେରାନ୍ ସହ କୂଟନୈତିକ ବୁଝାମଣା ଦିଗରେ ଆଲୋଚନା ଭଲଭାବେ ଚାଲିଛି ଏବଂ ଚଳିତ ସପ୍ତାହ ଶେଷ ସୁଦ୍ଧା ସଫଳତା ମିଳିବା ଆଶା କରାଯାଉଛି। ଗୋଆର ମାର୍ଗାଓଠାରେ ଅନୁଷ୍ଠିତ ସାଫ୍ ମହିଳା ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତାରେ ଗତକାଲି ଅନୁଷ୍ଠିତ ମ୍ୟାଚ୍ରେ ଭାରତ 1-0 ଗୋଲ୍ରେ ଭୁଟାନକୁ ପରାସ୍ତ କରି ଫାଇନାଲ୍କୁ ଉନ୍ନୀତ ହୋଇଛି। ପାଞ୍ଚଥରର ଚମ୍ପିୟନ୍ ଭାରତ ଆସନ୍ତା ଶନିବାର ଦିନ ଭାରତୀୟ ସମୟ ସନ୍ଧ୍ୟା 6:30 ବାଂଲାଦେଶ ବିପକ୍ଷରେ ଅବତୀର୍ଣ୍ଣ ହେବ ଏବଂ ଆଜିଠାରୁ ମଙ୍ଗୋଲିଆରେ ଆରମ୍ଭ ହେଉଥିବା ଉଲାନ୍ ବାଟର ଓପନ୍ୟାକିଂ ସିରିଜ୍ ପ୍ରତିଯୋଗିତାରେ ଭାରୋତ୍ତୋଳନରେ ଭାରତ ତା'ର ଅଭିଯାନ ଆରମ୍ଭ କରିବ। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣି ଥରେ। ଶକ୍ତି ସୁରକ୍ଷା ସମେତ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ସହଯୋଗ ନେଇ ଆଜି ଭେନେଜୁଏଲାର ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ସହ ଆଲୋଚନା କରିବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦି। ଉତ୍ତର ପୂର୍ବାଞ୍ଚଳ ପରିଷଦର ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ଅଧିବେଶନରେ ଆଜି ଅଧ୍ୟକ୍ଷତା କରିବେ ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ। ଭାରତ ଆମେରିକା ବାଣିଜ୍ୟ ଚୁକ୍ତିନାମା ଚୂଡ଼ାନ୍ତ ପର୍ଯ୍ୟାୟ ଆଡ଼କୁ ଗତି କରୁଥିବା ଆମେରିକା ବୈଦେଶିକ ମନ୍ତ୍ରୀଙ୍କ ସୂଚନା ଏବଂ ସାଫ୍ ମହିଳା ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତାରେ ଭୁଟାନକୁ ପରାସ୍ତ କରି ଫାଇନାଲରେ ପହଞ୍ଚିଲା ଭାରତ। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ବର୍ତ୍ତମାନ ଶୁଣନ୍ତୁ ଚାଷର ହାଲ।
2: ଆମର ଚାଷୀ ଭାଇ ବୁହେନମାନେ ଦୁଇ ପଇସା ଅଏତକା କମାବାର ଲାଗି ଭିନ୍ ଭିନ୍ କିସ୍ମର ଫଲ ଚାଷ ମାନେ କରୁଛନ୍, ଯେନ୍ତାକି ଆମ, କଦେଲ, ମାୟା, ଅଏଲା ଆର୍ ଲିଚୁ। ତ ଲିଚୁଟା ଗୋଟେ ମିଠା ଫଲ ଏ, ଯେନ୍ଟା ଖାଇବାର୍କେ ଭଲ ଲାଗ୍ସି ଆର୍ ବିଶେଷ କରି ଖରାଦିନେ ଇଟା ବଜାରନ ପ୍ରଚୁର ମାତ୍ରାନ ବିକ୍ରି ହେସି। ଆର୍ ବିଶେଷ କରି ଚାଷୀ ଭାଇମାନଙ୍କର ଲାଗି ଇଟା ଅଏତକା ପଇସା କମାବାର ଗୋଟେ ବିଶେଷ ଜରିଆ ଏ। ତ ଯେନ୍ ଚାଷୀ ଭାଇ ବହେନମାନେ ଲିଚୁ ଚାଷ କରୁଛନ୍, ସେମାନଙ୍କର ଲାଗି ଏ ସମୟଟା ଗୋଟେ ବିଶେଷ ସମୟ ଏ। କାହିଁଥିର ଲାଗି କି ଏ ସମୟଥି ଆମକୁ ଗଛମାନଙ୍କର ବିଶେଷ ଯତ୍ନ ନେବାର୍କେ ପଡ଼ବା, ଯାହାର ଦ୍ୱାରା ଆମେ ଭଲ ଫଲ ପାଇପାର୍ମା ଆର୍ ତାକେ ବିକି କରି ବଜାର ନଦୀ ପଇସା ଅତକା କମେଇ ପାର୍ମା। ତ ଭଲ ଫଲ ପାଇବାର୍କେ ହେଲେ ଲିଚୁ ଗଛକେ ରୋଗ ପୋକନୁ ବଚାବାର୍କେ ପଡ଼ବା, ତାର ଭଲସେ ଯତ୍ନ ନେବାର୍କେ ପଡ଼ବା। ଲିଚୁ ଗଛ ଭଲସେ ବଢ଼ବାର ଲାଗି ତାକେ ଟିକେ ଭଲ ଭାବେ ଖରା ଦରକାର, ଯେନ୍ଟାକି ଦିନକୁ 6-8 ଘଣ୍ଟା ଲେଖା। ମାଟିଟା ଟିକେ ଅମ୍ଳୀୟ ହେବାର କଥା ଆର୍ ତାଙ୍କର ମୂଲେ ପାନ ଜମିକରି ନାଇଁ ରହିବାର କଥା। ତ ଆମେ କହିପାର୍ମା କି ଲିଚୁ ଚାଷ ଯେନ୍ ଜାଗାରେ କରୁଛୁ, ତ ଯେନ ଲିଚୁ ଗଛମାନେ ଲାଗିଛେ ତାର ମୂଲ ପାଖେ ପାନ ନିଷ୍କାସନର ବ୍ୟବସ୍ଥା ଭଲ ଥିବାର କଥା। ଗଛରକୁ ଦୁଇଥର ଲେଖା ଫେବୃଆରୀ, ମାର୍ଚ୍ଚ ଆର୍ ଜୁନ୍ ଜୁଲାଇ ବେଲକେ ଜୈବିକ ସାର ଯେନ୍ଟାକି ଗୋବର ଖତ ହଉ କି ଭର୍ମି କମ୍ପୋଷ୍ଟ ଆମକୁ ସମୟ ସମୟକେ ଦେବାର୍କେ ପଡ଼ବା। ସେଦିନେ ପାନ କମ୍ ଦେମା ଆର୍ ଖରାଦିନେ ମାଟିଟା ଯେନ୍ତାକି ଉଦା ରହିବା ସେ ହିସାବେ ଆମେ ପାନ ଦେମା। ଆର୍ ବିଶେଷ କରି ଆମେ ଧ୍ୟାନ ରଖମା କି ଗଛେ ଯେତେବେଳେ ଫୁଲ ଧରବାର ସମୟ ଆସିଲାନ ସେ ସମୟଟି ପାନ ଦେବାଟା ଟିକେ କମ୍ କରିନେମା ଆର୍ ଫଲ ଧରିଲା ବେଲକେ ଭରପୁର ମାତ୍ରାରେ ପାନ ଦେମା। ଗଛମାନଙ୍କୁ ଯେନ୍ ଡାହିମାନେ ଶୁଖି ଯାଇଥିସି କି ଯେନ୍ଥି ରୋଗ ଲାଗିଯାଇଥିସି ତାକେ ଆମେ କାଟିକିରି ଅଲଗେଇ ନେମା, ଯେନ୍ଟାକି ଗଛ ଭଲସେ ବଢ଼ିପାରବା। ଆର୍ ଯେନ୍ ଡାହିଥି ରୋଗ ଲାଗିଛେ ସେ ଡାହିଟା ଯଦି କାଟିକିରି ଅଲଗେଇ ନେଉଛୁ ବେଲେ କାଣା ହଉଛେ, ସେ ଜାଗାରେ ସେ ଗଛମାନଙ୍କୁ ଯେନ୍ ରୋଗ ଲାଗିଛେ ସେ ଅଲଗା ଡାହି ପୋଖରାମାନଙ୍କୁ ମାନେ ସେଟା ଗଛମାନଙ୍କୁ ଅଲଗା ଆଡ଼େ ବ୍ୟାପିକରି ଯାଇ ନାଇଁପାରେ। ଲିଚୁ ଗଛମାନଙ୍କୁ ଫଲସରେ ରୋଗନୁ ବଞ୍ଚାବାର୍କେ ହେଲେ ଫଲ ଧରବାର 15-20 ଦିନ ଆଗରୁ ପାନଥି ଲିଟର ପିଛା 2 ଗ୍ରାମ କାର୍ବନଡିଜମ ମିଶେଇକରି ଆମେ ଝିଟମା, ଯାହାର ଦ୍ୱାରା କାଣା ହେବା କି ଫଲ ମାନେ ଯେନ୍ ସଢି ଯାଉଥିସି ସେଟା ନାଇଁ ସଢେ, ଫଲଟା ଭଲସେ ହେବା ଆର୍ ଆମେ ଭଲ ଅମଲ ପାଇପାର୍ମା। ଲିଚୁ ଗଛେ ବୋରନ୍ ଦିଆଯାଏସି ଯେନ୍ଟାକି ତାର ବହୁତ ଲାଭ ଅଛେ, ଯେନ୍ଟାକି ଇଟା ଲିଚୁ ଫଲ ମାନଙ୍କୁ ଫାଟବାରନୁ ବଞ୍ଚାସି ଆର୍ ଫଲ ଟିକେ ଅତକା ହେବା ଆର୍ ଟିକେ ବଡ଼ ବଡ଼ ହେବା। ଆର୍ ଗୋଟେ ରୋଗ ଲିଚୁ ଗଛମାନଙ୍କୁ ଦେଖାଯାଏସି ଯେନ୍ଥିକି ତାର ପତର ମାନେ ଅଧା ଶୁଖି ଯାଇଥିସି ଆର୍ ଅଧା କଞ୍ଚା ଥିସି, ଇତାରନୁ ବଞ୍ଚାବାର୍କେ ହେଲେ ଫଲ ତୁଲାଟା ସହିଲେ ଗୋଟେ ଗଛ ପିଛା ଆମେ 20-25 ଗ୍ରାମ ଲେଖା କାର୍ବୋଫ୍ୟୁରନ୍ ଆମେ ମାଟ ଥି ତାର ଚେର ଚାରିଆଡ଼େ ଆମେ ହେ ଜାଗାରେ କୁଡ଼ି ନେମା ଆର୍ ଥି ମିଶେଇକରି ହେନ ଦେଇନେମା। ଲିଚୁ ଗଛର ଡାହିମାନଙ୍କୁ ଭିଲ ଆର୍ ଗୋଟେ ପ୍ରକାର ରୋଗ ହେସି, ଯେନ୍ଥିକି ସେ ଡାହିମାନେ ସଢି ସଢି ଗଲା ବେଗରେ ଦିଶସି। ତ ସେନ ଆମେ କାଣା କର୍ମା, ପାନଥି ଚୁନ୍ ଘୁଲିକରି ଏନ୍ତା କାନ୍ଥି ଆମେ ଯେନ୍ତା ଚୁନ୍ ଲେପସୁଁ ଘରେ, ସେନ୍ତା ଚୁନ୍ ଲେପିଲା ଲେଖେନ୍ ସେ ଗଛ ସାରା ଆମେ ଲେପି ନେମା। যাহার দ্বারা কাণ হবা কি সে পোক মানে আর সেন নাই লাগন আর গোটে গোটে লিচু গছ মানুষ কণা কণা হইকি সেন পোক মানে এটা হুদা হুদা হইকি জালি বাগির ঘর করিথিসন তহলে আমি কাণা করমা কিরোসিন দেইকি চিকন মাটি থি সে কণা মানুষ চুটি নেমা তহলে ই পোক মানে আর নাই বড়ি পারন তো এই পোক কথা আমি যেন কহিলি ইমানে গছর বন্ধু নেইকি পুরা সে ডাহি পাখরা যেন বাহারি থিসন সে তো কেনসি জায়গাকে ইমানে নাই ছাড়ন আর এটাকে যদি আমি ঠিক ভাবে তার উপচার নাই কলা যদি ইমানকু আমি হটাবার ব্যবস্থা নাই কলা তো গছ মানে পুরা মরি যাবে তেহরু ফল ধরলা পরে আমাকে বিশেষ ভাবে এই কথা মানকর ধ্যান রাখবার পড়বা কি কেনতা করি ফল ভল হেবা যাহার দ্বারা আমি তাকে বজারে নেইকি বিকি পারমা তার লাগি পহলা কাণ করমা আমি লিটর পিছা দুই গ্রাম বোরিক এসিড কি বোরন আমি মিশাইকি ঝিটমা গছ মানে যেতেবেলে ফল ধরিছন সেতেবেলে তাঙ্কু আমি জালি থি ঢাকি নামা যাহার দ্বারা কাণ হেবা কি চড়াই মানে সে ফল মানকু নাই খাই পারন আর ফল তুল্লা বেলকে বিশেষ করি আমকু ই কথা ধ্যান রাখবারকে পড়বা কি তাকে ভল ভাবে টিকে আরামসে আমি তুলমা যেনটা কি তার ডাহি মানে নাই ভাঙ্গি যাও ফল তুলা সয়লা বেলকে আমি ই কথাকে বিশেষ ভাবে নজর থি রাখমা কি তার আর্দ্রতাটা শতকড়া পঞ্চাশি রু নব্বই প্রতিশত রহবা যাহার দ্বারা গছ মানে ভলসে রহবে আর আমার বগিচাটা সুরক্ষিত রহবা তো এন্তা করি আমি লিচু গছর যতন বাতন নেলে লিচু গছ মানে আমার সুরক্ষিত রহবা আমার বগিচারে অয়তকা ফল হবা আর সে ফল মানে মিঠা লাগবা আর ফল টিকে বড় বড় হবা যাহার দ্বারা এটাকে আমি বজার থেকে বিক্রি করি দুই পয়সা অয়তকা লাভ করি পারমা
1: শুনিলে চাষর হাল আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় প্রাতঃ সূচনার শ্রোতাবন্ধু বন্দ কোঠরীরে দীর্ঘ সময় ধরে কাম করিবা ফলরে মানসিক চাপ এবং ক্লান্তি বড়ি থাকে এপরি পরিস্থিতিরে কার্যালয়ে প্রকৃতির কিছু উপাদান যোড়িবা দ্বারা পরিবেশকু সুন্দর করিবা সহ কর্মচারীঙ্ক মনোবল সৃজনশীলতা এবং কার্যদক্ষতাকু মধ্যে বড়া যাইপারে ছোট ছোট পরিবর্তন মাধ্যমরে অফিসকু অধিক সবুজ সতেজ ও আরামদায়ক করা যাইপারে কার্যালয় ভিতরে সবুজ গছ রাখিবা হেউছি প্রকৃতিকু নিকটকু আনিবার সবুঠারু সহজ উপায় সূর্যর প্রাকৃতিক আলোক শরীর ও মন পাই বহুত উপকারী ঝরকা ও পর্দা খুলি রাখিলে অধিক আলোক প্রবেশ করে যাহা কর্মচারীঙ্কর শক্তি ধ্যান এবং কার্যকুশলতা বড়াই থাকে এহা সহিত বিদ্যুৎ ব্যয় মধ্যে কম হয়ে থাকে কার্যালয় কান্থ ফর্নিচর এবং সাজসজ্জারে সবুজ নীল কিংবা মাটিয়া রঙ ব্যবহার করন্তু এই রঙগুলিক মনকু শান্ত করিবা সহ আখিকু আরাম দেই থাকে

শ্রোতা বন্ধু, নারীর সৌন্দর্য লজ্জা মাধুর্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক হেউছি নারীর চুনরি বা ওঢণী। এহা কেবল এক পোশাকর অংশ নহে, বরং এহা সহ জড়ি রহিছি অসংখ্য ভাবনা, প্রেম ও পরম্পরার কাহাণী। আজির কথা এই ওঢণী উপরে। তেবে শুনিবা আসন্তু হ্যালো ব্রদর কথাচিত্রর প্রথমে এই গীতটি। কণ্ঠ দিয়েছেন কুমার সানু এবং অলকা ইয়াগ্নি, গীতরচনা সুধাকর শর্মা, সঙ্গীত নির্দেশনা হিমেশ রেশমিয়া।

কুঁয়ারী কন্যা সিনেমানু কার্যক্রমের পরবর্তী গীতকে শুনুন। গীতকে গাইছেন রঘুরাম আর সত্য কশ্যপ, গীতকে লিখেছেন সৌম্যরঞ্জন, সঙ্গীত দিয়েছেন মিথুন এম এস।

ই গীতকে কণ্ঠ দিয়েছেন বিনোদ রাঠোর আর নিবেদিতা। গীতকে লিখেছেন শ্রীকান্ত গৌতম। সঙ্গীত দিয়েছেন বিকাশ। সিনেমা লেখু লেখু লেখি দিলি।

শ্রোতা বন্ধু, এই গ্লোবালাইজেশন আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাগি আমার পৃথিবীর পরিবেশ সন্তুলন আজি বিপত্তি আছে। গছমানে এতে কটা সরলান যে খরা দিনে টিকে ছায়া পাইবার লাগি জায়গা নাইন। আমি নিঃশ্বাস প্রশ্বাস যেন অম্লজান ব্যবহার করছু সেটা বেল ধীরে ধীরে কমি আসলান। পৃথিবীর তাপমাত্রা ইহাদে হু হু হয়ে করে বড়বার লাগিছে। জঙ্গল উপরে নির্ভর করুবার জীবজন্তু আজি বাসহরা হয়ে যাইছন। তাপমাত্রা এতে বড়লান যে বরফর পাহাড় মানে তরলিবার লাগলান, যাহাকে আমি গ্লোবাল ওয়ার্মিং কহেছু। অতিবাইগণী রশ্মি আমার বায়ুমণ্ডল দিয়ে করে আসুছে আর আমার গুণসূত্রে পরিবর্তন করুছে, আর বেল ক্যান্সার লেখেন রোগ মানে হেউছে।

0: শ্রোতাবন্ধু, সারা দেশে আমার পরিবেশর সুরক্ষা লাগে এনভারমেন্টাল উইক মানে পরিবেশ দিবস, ওজন দিবস লেখেন দিন মানে পালন করি করি সচেতন করা যাচ্ছে। পরিবেশকে পরিষ্কার রাখবার লাগি স্বচ্ছতা অভিযান করা যাইছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স লাগি আমার বায়ুরে বিষাক্ত গ্যাসর পরিমাণ আর তার পিউরিফিকেশন বিল করা যাই পারুছে। গছ লগাবার লাগি প্রোৎসাহন দিয়া যাচ্ছে, তার উপকার বিষয়ে জানা যাচ্ছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমি সচেতন রহলে যাই আমরি সুন্দর পৃথিবী সুরক্ষিত রহবা।
1: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরক ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্যে ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।

0: অনেকেই, যদি মাতার নো নিজের মাতার নো
1: কার্যক্রম গুঠিনু আরামসে নিম কালা আঙ্গালদার আয় কামাল্লা হ্যাঁ হুতাত বড়ি কথা যেতকি দিন তো করত চিত্র জ্ঞানে মিশ্র চাপতারু ভিন ভিন কার্যক্রম নু যদি সামিল মানে আঙ্গালদা তাহলে আদাত বড়ি কথা দু হলে নিম তো ইসা রাজকার পার্সকার আর চাকরি বাকরি না নিকি ইসান আড়পানু আতলদার হলে বন্ধুবাস্তরা কানা বারনা নিমে এককানে এককানে কাদার বারদার মজা মজা নুকা
0: বন্ধুবাস্তরা প্রায় আঙ্গে কানা বারনা মাল্লা
1: মাল্লা দি
0: তো পদ্মা বুড়রা ইয়া হিয়া ছেনছান সূত্র মঞ্জার কেরা
1: ওহো
0: আর নেক নেক নেকে গানে এই সম্পর্ক মাল্লা
1: হ্যাঁ হেলে এখন ইজেন সমলপুর গুঠি যে নাতলার নামে কুনা আলার গুঠি গানে
0: ইবলার সঙ্গে না আতলা নেন
1: আর নিমে শাশ শ্বশুর ঘরে পদ্মা একা তারা
0: শাশ শ্বশুর পদ্মা হাই স্কুল চাহানু কলেজ বড়কুদর বলগিরি আসান রাজাত
1: আচ্ছা
0: আর আতলা আর গে আর পালি আতলি মাল্লা বুড়ু না
1: হ্যাঁ কাদার বারদার ফির
0: মাল্লা ওর মার কেরারি
1: ওহো আর সম্পর্ক হি আর মাল্লা দিন
0: মাল্লা দিন
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানি ঘায় ঘায় আয় কামালা হলে নিম আকুন তেঙ্কার যেটা ছোটে কাটি বাবু সুসন আতলনার ও পদ্মা গে বলে কাদার পদ্মা তরা
0: হ্যাঁ পদ্মা গে কাদা
1: হ্যাঁ আর নে আতলনার পদ্মা নু গুঠি নিমে
0: কুনার বাজকুন আতলার
1: মানে নিমে বনসারি ভাই বন্ধুর মানে ভাই গুঠি
0: আর ভাই ওনটা আতলা সিসন আমি তিনটা ভাই ভৌনি ই ভৌনি এই মুটা ঘে ভাইর আও মুটা বি ভৌনি
1: বলে নিম যেন বেঞ্জকার হাজকার গুঠি নিমে হাদু বচুরিন একা সান টাউন নহি নিমে আ সব কার্যক্রম মান জাকা পদ্দা কের কাজ কর
0: পদ্দাই কের কাজ জান
1: পদ্দান হ
0: পদ্দানু মান জাত হ
1: হ
0: হ ছোটে সে টাউন নো
1: আচ্ছা আচ্ছা
0: টাউন নো জত কি লুক আতলা আর কেন দে নি নি পদ্দা কি তো একলাই পুলকাম কালা হ আও নিন ইসান বেঞ্জা কাটে সিন
1: হনে বাচার
0: বাজার ওকে হ ঠিক আছে রে বাজকা না ইসান
1: বেঞ্জা আনজকা হলে জান আড়পা নু নিম বেঞ্জা আনজকার পদ্দা নু গুটি হলে ই বেঞ্জা রীতি নীতি জামে নামে কুনহার কি জনতারা চা হন্নে আনজকার কা গোল্লার জনতা কামরা জি হন্নে হিচানু কামাল কামচকার
0: কালনার বানার বরাজ জন কাল না আ বাণী কেরার বাচার আঙ্গে টাইম নু বি এন বি বরাত কের কান কান
1: আচ্ছা
0: দাদা জি দি তেঙ্গিয়াস যে ট্রকটা ধরছার কের কান মুলগিরি আস্তেঙ্গিয়াস এন কিন্তু গাড়ি তো মাল্লা এর না আও বড় গাড়ি নু এম কেরকাম বরাত
1: হই হই হই হুবা কিন্তু হন্নে কালিয়ার বারা লিয়ার গুটি হুদাত বাড়ি টি জিনিস রাচা দু হ্যাঁ এক কাম কেনে কাচার লিয়া হন্নে হি মানজি গিচি আলে এখন তো ভি পদ্দা গুটি নু নামে জেন পুরখার গুটি চালা বালিয়ার নামে জেন হিসাবে বড় কামালিয়ার কাবেঞ্জা কামালিয়ার হন্নে পদ্দা গুটি কামাল নার কা বদলার কেরারি
0: মাল্লা কামান্নার
1: বাদ আতিলিয়া পদ্মা গুঠি নয় কামাল্লা নাম খালি টাউন টিকে চেঞ্জ চাঞ্জ কামা চাল দা টিকে টিকে
0: হ্যাঁ চেঞ্জ চাঞ্জ তো মাল্লা ইন্দেরি
1: মাল্লা যেন্তা কি নামে পাইন রুকা বেঞ্জা মানা লিয়া রেডি তিরহা লিয়ার বেঞ্জরা লিয়ার
0: মাল্লা
1: হু হিসাব নু মাল্লা বেঞ্জরা কুন ইনে হুম গাড়ি কিরি যেন্তা কিন্দরা রান্নার
0: কিরান্দা
1: মন্ত্র পাঠাল দাস হু বহুত টিকে নামে পরিবর্তন মানজিছি
0: মানজিছি
1: হলে নিমে পদ্মানু রাজকার বাকে নিমে মনে খাতরি পদ্মান্তা কিছি নিমে অ্যাক্টিভিটি উটি পড়না সময়তা নিমে সঙ্গী সাথী
0: মনে খাতরি যে আর তো তো বুড়রা কে পদ্মা বুড়সা গেল যা আর
1: আচ্ছা পদ্মা বত যেতে বুড়রা কে নিমে নিমে মনে আতলি এক বাকে নিম হু বাকে আহাল কারকা আগলিন তে বুড়রা কে কিছি
0: মাল্লা আমহে বাকে এই তো বাস্তব তেস্তরি নু কেরা পঞ্চস্তরি নু পুরা পুরি
1: বুড়রা কেটা বুড়রা এদের মঞ্জা একখানে মঞ্জা যেহুদা
0: রেঙ্গাল দেব নু
1: ও হো
0: রেঙ্গাল দেব রেঙ্গালি বন্ধ বঞ্জাত
1: আচ্ছা
0: আ বন্ধ নু পানি ঠেল চাদ হ
1: হেলে নিম দুসরা পদ্দা কি বারকার ইসান ই জমেন কিরা চাহানু
0: আর জমেন কিরা চাহানু
1: হেলে ইনে গায়গা বানার আলার গুটি যে নিজর জনম মাইট ছাড়ি কিরি যেতুলে দুসরা তার কানার আর নিজর পদ্দা পাটকি ইবড়ান যেতে দ মনে খাতরি আর আস্তা কথন গায় গায়
0: খাতরি যে আও তো ইসান তো মল্লা ইসান
1: চা কানে রাজা নিমে পদ্দা বধু বাকেন নিম একা সা বুড়রা কেরা একা বধু সান
0: বুড়রা কেরা আজকুন রেঙ্গাল ডেম নু কেরা
1: ডেম নু
0: সরকার চিচ্ছাদ কম্পনসেশন চিচ্ছাদ
1: আচ্ছা
0: হ্যাঁ ও নিশান হালুটকে হেঁদ গান রু
1: ছোটে
0: সাতলা সর

0: Good evening. This is Akashvani, the news radio.
1: এতবেলে যাই কার্যক্রম শুণুলে রিলে করে প্রসার কল আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী সম্বলপুর প্রচার করছু সম্বলপুর নিউজ হেডলাইন্স
2: আকাশবাণী সম্বলপুর মুখ্য খবর সঙ্গে মু আশুতোষ মানগ্রাহী উপসাগরীয় ক্ষেত্র সবু ভারতীয় নাবিক সুরক্ষিত থাকার সঙ্গে ইরানু সুরক্ষিত ফেরিছেন 2557 জন ভারতীয় বৈদেশিক মন্ত্রণালয়ের সূচনা ভারত ভেনেজুয়েলা ভিতরে সফল হয়েছে আলোচনা পশ্চিম এশিয়া সংকট ভিতরে দেশে জারি রয়েছে অশোধিত তেল প্রাকৃতিক গ্যাস আর এলপিজি গ্যাস যোগান কহিলেন পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা বিমান ইন্ধন মূল্যকে স্থির রখবার লাগি 10,000 কোটি টঙ্কার সাহায্য অনুমোদন কলে কেন্দ্র সরকার মেঘালয়ের শিলংঠানে হয়েছে উত্তর পূর্বাঞ্চল পরিষদর 73 নম্বর পূর্ণাঙ্গ অধিবেশন আগামীকাল গুজরাট আর ডামন গস্ত করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে খনি প্রভাবিত জেলা নু জেলা খনিজ প্রতিষ্ঠান পাঁঠি বাঁটবার লাগে নূয় নীতি জারি কলে যোজনা আর সংযোজনা বিভাগ রাজ্য পুলিশ ভবন আজ হয়েছে রাজ্যস্তরীয় উপকূল সুরক্ষা সম্মিলনী 2026 উদ্ঘাটন কলে রাজ্য আরক্ষী মহানির্দেশক যোগেশ বাহাদুর খুরানিয়া পূর্ণ ব্রিক্স বিপর্যয় প্রশমন কার্যকারী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈঠককে আজ আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন কলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিপর্যয় প্রতিরোধ জলবায়ু অনুকূল বিকাশ আর আন্তর্জাতীয় সহযোগ বড়াবারকে দেলে জোর রাজ্যের সব স্বতন্ত্র উন্নয়ন পরিষদর অধ্যক্ষ মানক সঙ্গে আজ ভুবনেশ্বর গোটে বৈঠক করেছেন মন্ত্রী নিত্যানন্দ গণ্ড নুয়াপড়া জেলার সমবায় সমিতি পরিচালনাকে আজ পরিদর্শন করেছেন রাজ্যের 8টা জেলার প্রতিনিধি দল সম্বলপুর আষ্টানমূল হচ্ছে সর্বভারতীয় কবাডি প্রতিযোগিতা পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি লাগি পেট্রোলিয়াম জাত দ্রব্য যোগানের বাধা সৃষ্টি হবার আশঙ্কাকে নজরতে রাখিকি ঝারসুড়া জেলানো হয়ে যাইছে পেট্রোল পম্প ডিলর আর তেল কোম্পানি সেলস অফিসর মানকর বৈঠক অধ্যক্ষতা কলে জেলাপাল কুনাল মতিরাম চৌহান এবার 6-7 দিন ভিতরে দিনর সর্বাধিক তাপমাত্রা তি নাই হয়ে বিশেষ পরিবর্তন পানিপা বিভাগর সূচনা এসনির মুখ্য খবর ইন শেষ হল ইতারতর মুখ্য খবর শুনি পারবে রাতে 8 বাজে
1: শুনলে সম্বলপুর নিউজ হেডলাইন্স আকাশবাণী সম্বলপুর প্রচার করছু কার্যক্রম সম্পর্কিত সূচনা

0: শ্রোতা বন্ধু, পরিবেশর পরিষ্কার পরিচ্ছন্নতা আম সুস্থ জীবন নির্বাহ পাই একান্ত অপরিহার্য। যদি আমি শারীরিকভাবে সুস্থ ন রহিবা, মানসিক ভাবে মজবুত ন হেবা, তেবে আম দৈনন্দিন জীবনরে ব্যতিক্রম দেখা দেব। আমার কার্যধারার সফলতা আসবনি কি আমার, আম গাঁর, আম রাজ্যর তথা দেশর বিকাশরে আমার ভাগিদারিতা রহিবনি। কহিবা অর্থ হেউছি, আম পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা। যেউ প্রকৃতি আমার মা, তার যত্ন নেবা, তাকু সুরক্ষিত রাখিবা। বিশেষ করে জঙ্গল পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা। প্রচুর বৃক্ষচারা রোপণ করিবা, তাকু যত্ন সহকারে বড়াইবা এবং আম পরিবেশকু সুস্থ সুন্দর রাখিবা। তেবে জঙ্গল পরিবেশর সুরক্ষা কেতে জরুরি, জঙ্গল সম্পদর অবক্ষয় হলে এহা আম জীবন ধারণ উপরে কি প্রভাব পকায়ে, সুস্থ পরিবেশর মহত্ব, নূয়া জঙ্গল সৃষ্টি দ্বারা আম দেশর বিকাশ কেতে ত্বরান্বিত হয়ে পারিব, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজির আলোচ্য বিষয় জঙ্গল পরিবেশর সুরক্ষা। এ সম্পর্কে আলোকপাত করুছন্তি ডক্টর ভারতভূষণ রথ।
1: আমি সমস্ত জানিছে পরিবেশ সুরক্ষা যদি ন রহিব তবে বিশ্ব দিনে দিনে ধ্বংস হয়েযিব। বিশ্বকু যদি কেহি বঞ্চাই রাখিছি তবে তাহা হেউছি আমার পরিবেশ। সেথিপাই বেদ কুহন্তি, ওম দ্যৌহু শান্তিহি অন্তরিক্ষ গুম শান্তিহি পৃথিবী শান্তিরাপহ শান্তিহি ঔষধয়ঃ শান্তিহি বনস্পতয়ঃ শান্তির্বিশ্বে দেবাঃ শান্তির্ব্রহ্ম শান্তিহি সর্বগুম শান্তিহি শান্তিরেব শান্তিহি সামা শান্তিরেধি। এই যে বৈদিক মন্ত্রটি এহা ঋগ্বেদরু আসিছি এবং এই ঋগ্বেদর বৈদিক মন্ত্রের সে কহুছন্তি যে দ্যৌহু শান্তিহি পৃথিবী শান্তিহি আপহ শান্তিহি বনস্পতয়ঃ শান্তিহি ঔষধয়ঃ শান্তিহি। এইভাবে ভাবে মন্ত্রগুড়ি কহিবার অর্থ হেউছি যদি ঔষধীয় বৃক্ষগুড়িক যদি শান্তি ন রহিবে অর্থাৎ সুরক্ষিত ন রহিবে, বনস্পতয়ঃ শান্তিহি বনস্পতি নাম বৃক্ষলতা, বৃক্ষলতা গুড়িক যদি শান্তি ন রহিবে অর্থাৎ সম্পূর্ণ ভাবে সুরক্ষিত ন রহিবে তেবে বিশ্ব সুরক্ষিত হয়ে রহিপারিব না। এবং তাপরে সে কৌচন্তি দেউহু শান্তিহি আপহ শান্তিহি, আপহ অর্থাৎ জল, তেণু যদি জলর সুরক্ষা করা না যায়, যদি জলক ঠিক ভাবে প্রোটেক্ট না করা যায় তবে আম পৃথিবী পৃষ্ঠে নিশ্চিত ভাবে ইম্বালান্স অর্থাৎ ব্যতিক্রম দেখা যাব। তেণু আকাশ হুন্তু অথবা জল হুন্তু অথবা পৃথিবী হুন্তু অথবা আমার এই যে বনস্পতি বৃক্ষ লতা নদী পাহাড় পর্বত এই যেতে সমস্ত পরিবেশর যে প্রকৃতির তত্ত্ব সে তত্ত্বকে আমি যদি সুরক্ষিত ন করিবা তবে দিনে না দিনে এ বিশ্ব নিশ্চিত ভাবে ধ্বংসাভিমুখী হব। আজি আমি মানে দেখুছে যেতবে গোটিয়ে বার মাস আম পাখে রয়েছে এবং ছটি ঋতু রয়েছে, আজি আমি আউ ছটি ঋতুকে দৃষ্টিগোচর হয়ে পড়ু না, কেবল দুই তিনটি ঋতু আম পাখে আসুচি, গোটিয়ে হচ্ছে বিশেষ ভাবে গ্রীষ্ম বর্ষা এবং তাপরে শীত, এইভাবে তিনটি ঋতু আম পাখে বর্তমান দৃষ্টিগোচর হচ্ছে। তবে শীত মধ্যে ধীরে ধীরে বিলুপ্ত হওয়াকে বসিলা, কেবল গ্রীষ্ম গোটিয়ে ঋতু বর্তমান সমগ্র বিশ্বরে নিজের স্থিতিকে বজায় করে রাখুছে। তেমন এইভাবে পরিস্থিতি সৃষ্টি হবার কারণ হচ্ছে পরিবেশর অসন্তুলন। তেমন পরিবেশর সুরক্ষা পাই আমি মানে সমস্তে চেষ্টিত, বিশেষ করে যে যুব সমাজ, বিশেষ করে সমাজসেবী সংগঠন এবং সর্বোপরি ভারত সরকার তথা ওড়িশা সরকার এবং অন্যান্য রাজ্য সরকার মধ্য পরিবেশর সুরক্ষা পাই বিশেষ ভাবে চেষ্টিত অছন্তি। কিন্তু সে যে চেষ্টা করা যাচ্ছে সে চেষ্টাকে আহুরি প্রামাণিক ভাবে করা দরকার এবং সে চেষ্টাকে সংকল্পবদ্ধ সহিত করা দরকার। যদি সংকল্পবদ্ধ হয়ে আমি পরিবেশর সুরক্ষা ন করিবা তবে দিনে না দিনে আমি মানে হি আমার বিপদকে ডাকি আনিবা এবং আমার ভবিষ্যৎ পিঢ়ি নিশ্চিত ভাবে বিপদর সম্মুখীন হব। তেমন আমি মানে দেখুছে ভারত সরকারের অনেক গুড়িয়ে প্রকল্প ইয়াপাই কার্য করুছি, যেমিতি সেমানে ড্রোন মাধ্যমে ভারত সরকারের অধিকারী মানে ড্রোন মাধ্যমে কেউ জঙ্গলরে কেতে পরিমাণর প্রাণী, কেতে বন্যজন্তু অছন্তি, কেতে বৃক্ষরাজি রহিছি, কেতে বনস্পতি রহিছন্তি, আমার হিমালয় ঠারু আরম্ভ করি গন্ধমার্দন ঠারু আরম্ভ করি সেপটে নৈমিষারণ্য ঠারু আরম্ভ করি প্রত্যেকটি বড় বড় আমার যে অরণ্য সব রয়েছে সে অরণ্যর সমস্ত প্রাকৃতিক এবং জৈবিক বিবিধতাকু সেমানে আকলন করুছন্তি ড্রোন ক্যামেরা মাধ্যমে। এবং বেড়ে বেড়ে যেতবে অগ্নিকাণ্ড হেউছে অরণ্যরে সেতবে বহুত কষ্টরে আমার যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে সে মধ্যে বহুত কষ্ট করে ସେମାନେ ଯାଇ ଏହାକୁ ସୁରକ୍ଷିତ କରୁଛନ୍ତି ଏବଂ ଅଗ୍ନିକୁ ନିର୍ବାପନ କରୁଛନ୍ତି। ଠିକ ସେହିଭଳି ଭାବରେ ପ୍ରକୃତି ସୁରକ୍ଷା କରିବା ପାଇଁ ଆମର ଭାରତ ସରକାର ଅନେକ ପଦକ୍ଷେପ ନେବା ସତ୍ତ୍ୱେ ମଧ୍ୟ ଆଜି ମଧ୍ୟ ପ୍ରାଣୀମାନଙ୍କୁ ହିଂସା କରାଯାଉଛି, ଯେଉଁ ବନ୍ୟଜନ୍ତୁ ଶିକାର କରାଯାଉଛି, ନିରୀହ ବନ୍ୟଜନ୍ତୁ ମାନଙ୍କୁ ଅଯଥାରେ ମାରି ଦିଆଯାଉଛି ଏବଂ ତା ସହିତ ଆମର ଯେତେବେଳେ ବୃଷ୍ଟିର ଅଭାବ ରହୁଛି ତାର ମୁଖ୍ୟ କାରଣ ହେଉଛି ଆଜି ଗଛ ନାହିଁ। ଯଦି ଗଛ ନ ରହିବ, ଯଦି ପ୍ରକୃତି ସୁରକ୍ଷା ନ ରହିବ, ତେବେ ଆମେ କେମିତି ବଞ୍ଚିବା? ଆଜି ବିନା କାରଣରେ ଆମେ ବିଲ୍ଡିଂ ତିଆରି କରୁଛେ, କଳକାରଖାନା ତିଆରି କରୁଛେ। ଏ କରିବାର ଯେଉଁ ମୂଳଭୂତ ଆମେ ଯାହାକୁ ପ୍ରଥମେ ବଳି ପକାଉଛେ ସେ ହେଉଛନ୍ତି ବୃକ୍ଷଲତା ଏବଂ ପାହାଡ଼ ପର୍ବତ ଝରଣା। ତେବେ ଯୋଉ ସ୍ଥାନକୁ ଆମେ ଭ୍ରମଣ କରିବା ପାଇଁ ଯାଉଛେ କାହିଁକି ଯାଉଛେ ନା ତାର ପ୍ରକୃତି ଅତ୍ୟନ୍ତ ସୁନ୍ଦର। ସମୟ ଥିଲା ହିମାଳୟରେ ଅନେକ ବୃକ୍ଷ ଥିଲେ, କିନ୍ତୁ ଆଜି ସେ ବୃକ୍ଷ ଗୁଡିକୁ କାଟି ଆମେମାନେ ସେଠି ବଡ ବଡ ପଞ୍ଚତାରକା ହୋଟେଲ ବନେଇକି ସେଠି ନିର୍ମାଣ କରିକି ବଦ୍ରୀନାଥ ହୁଅନ୍ତୁ, କେଦାରନାଥ ହୁଅନ୍ତୁ ବା ଋଷିକେଶ ହୁଅନ୍ତୁ, ଗଙ୍ଗାଙ୍କର ଯୋଉ ପବିତ୍ର ଜଳଧାରା ସେ ଜଳଧାରାକୁ ଆମେ ଦିନକୁ ଦିନ ନଷ୍ଟ କରୁଛେ। ଓଡ଼ିଶାରେ ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ, ଭୁବନେଶ୍ୱର ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଓଡ଼ିଶାର ଅନେକ ସ୍ଥାନରେ ବିରାଟ ବିରାଟ ଦ୍ରୁମ ସବୁ ଥିଲେ। ସେ ଆମ୍ବ ହୁଅନ୍ତୁ, ସେ ବର ହୁଅନ୍ତୁ, ସେ ଅଶ୍ୱସ୍ଥ ହୁଅନ୍ତୁ, ଅନେକ ଦ୍ରୁମ ଥିଲେ ଏବଂ ଓଡ଼ିଶାରେ ଆମେମାନେ ମଧ୍ୟ ଦେଖିଛେ ବାଘ ଭାଲୁ ଭୟଙ୍କର ଜୀବଜନ୍ତୁ ମାନେ ଆମମାନଙ୍କ ସମ୍ମୁଖରେ ଦୃଷ୍ଟିଗୋଚର ହେଉଥିଲେ ଆମର ପିଲାବେଳେ, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସେଗୁଡ଼ିକ ସ୍ୱପ୍ନ। ଗୋଟିଏ ସାମାନ୍ୟ ଜୀବଟିଏ ମଧ୍ୟ, ଗୁଣ୍ଡୁଚି ମୂଷାଟିଏ ମଧ୍ୟ ବର୍ତ୍ତମାନ ବିରଳ ହେଲାଣି, ବାଇ ଚଢ଼େଇଟିଏ ମଧ୍ୟ ବିରଳ ହେଲାଣି। ତେଣୁ ଏଭଳି ପରିସ୍ଥିତିରେ ଆମେ ବିଶ୍ୱକୁ କେମିତି ବଞ୍ଚେଇ ରଖିବା? ବିଶ୍ୱକୁ ବଞ୍ଚେଇ ରଖିବା ପାଇଁ ହେଲେ ଆମକୁ ପ୍ରକୃତିକୁ ବଞ୍ଚେଇ ରଖିବାକୁ ପଡିବ ଏବଂ ତତ୍ ସହିତ ଜଳ ବାୟୁ ଏବଂ ଆକାଶ ଏ ସମସ୍ତ ପ୍ରାକୃତିକ ତତ୍ତ୍ୱକୁ ଆମେ ଯଦି ଠିକ୍ ଭାବରେ ସମ୍ମାନ ଦେବା ତେବେ ସେମାନେ ମଧ୍ୟ ଆମକୁ ସମ୍ମାନ ଦେବେ, ଆମକୁ ସୁରକ୍ଷିତ କରି ରଖିପାରିବେ। ଯଦି ଆମେ ଏ ପ୍ରାକୃତିକ ତତ୍ତ୍ୱକୁ ସୁରକ୍ଷିତ ନ ରଖିପାରିବା ତେବେ ସେ ପ୍ରକୃତି ମଧ୍ୟ ଦିନେ ନା ଦିନେ ଆମକୁ ବିନାଶର ମୁଖକୁ ଠେଲିଦେବ, ଏଥିରେ କୌଣସି ସନ୍ଦେହ ନାହିଁ। ତେଣୁ ଭଗବାନ ଜଗନ୍ନାଥ ହେଉଛନ୍ତି ଆମର ଆରାଧ୍ୟ ଦେବତା, ଉତ୍କଳର ଦେବତା ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ। ସେ ଆମକୁ ଗୋଟିଏ ତତ୍ତ୍ୱ ଦେଉଛନ୍ତି ଯେ ହେ ପିଲେମାନେ, ହେ ଭକ୍ତମାନେ, ମତେ ଦେଖ, ମୁଁ କୋଉଥିରେ ଗଢା? ମୁଁ ଦାରୁ ବ୍ରହ୍ମ। ଦାରୁ ଅର୍ଥାତ୍ ଭଗବାନଙ୍କର ଦାରୁ, ଭଗବାନଙ୍କର ଶରୀର ନିମ୍ବ ବୃକ୍ଷରୁ ତିଆରି ହେଇଛନ୍ତି। ତେଣୁ ଯୋଉ ଭଗବାନ ସ୍ୱୟଂ ପ୍ରକୃତିକୁ ସୁରକ୍ଷିତ ରଖିଛନ୍ତି, ଯେଉଁ ଭଗବାନ ସ୍ୱୟଂ ଦାରୁ ବ୍ରହ୍ମ ରୂପରେ, ନିମ୍ବ ବୃକ୍ଷ ହୁଅନ୍ତୁ, ଚନ୍ଦନ ବୃକ୍ଷ ହୁଅନ୍ତୁ, ଏ ସମସ୍ତ ବୃକ୍ଷକୁ ପ୍ରତିନିଧିତ୍ୱ କରୁଛନ୍ତି ଯେଉଁ ଜଗନ୍ନାଥ, ସେଇ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ସମ୍ମାନ ଦେବାକୁ ଯାଇ ଆମେ ଯଦି ଏ ବୃକ୍ଷ ଗୁଡିକୁ ସୁରକ୍ଷା କରିବା, ଆମେ ଯଦି ଏ ଜଳକୁ ସୁରକ୍ଷା କରିବା, ଆମେ ଯଦି ନଦୀକୁ ସୁରକ୍ଷା କରିବା, ଆମେ ଯଦି ସମୁଦ୍ରକୁ ସୁରକ୍ଷା କରିବା, ଆମେ ଯଦି ଏ ସମସ୍ତ ବସ୍ତୁକୁ ସୁରକ୍ଷା କରିବା ସହିତ ଏୟାର ପଲ୍ୟୁସନ୍ ଯୋଉ ଆମେ କରୁଛେ ସେଥିପାଇଁ ଯଦି ସଚେତନ ହେବା, ତେବେ ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏକ ସୁନ୍ଦର ପୃଥିବୀକୁ ଦର୍ଶନ କରିବା ଏବଂ ସେହି ପୃଥିବୀ ଆମ ପାଇଁ ହେବ ଏକ ଆଶୀର୍ବାଦର ପୃଥିବୀ, ସେହି ପୃଥିବୀ ଆମମାନଙ୍କୁ ଏକ ସ୍ୱର୍ଗୀୟ ବାତାବରଣ ଦେବ ଏବଂ ସେହି ସ୍ୱର୍ଗୀୟ ବାତାବରଣରେ ଆମେମାନେ ସେହି ମହାନ ଯୋଉ ଭଗବାନଙ୍କର ଯୋଉ ଅନୁଭୂତି, ଯୋଉ ଦିବ୍ୟ ଅନୁଭୂତି, ସେହି ପରମ ସତ୍ତାକୁ ଆମେମାନେ ନିଜ ଜୀବନରେ ଉପଲବ୍ଧି କରିବା। ତେଣୁ ହେ ଆମର ଭାଇ ଓ ଭଉଣୀମାନେ, ଆପଣମାନଙ୍କୁ ଆମର ଅନୁରୋଧ, ଆସନ୍ତୁ ସମସ୍ତେ ଏକତ୍ରିତ ହେଇ ଏ ଜଙ୍ଗଲକୁ ସୁରକ୍ଷା କରିବା, ଚାରା ରୋପଣ କରିବା ଏବଂ ଯେଉଁ ଚାରା ଗୁଡିକ ଆମେ ରୋପଣ କରୁଛେ ତାକୁ ଯତ୍ନର ସହିତ ତାର ଅଭିବୃଦ୍ଧି କେମିତି ହେବ ସେଥିପ୍ରତି ଯତ୍ନଶୀଳ ହେବା ଏବଂ ଏ ବିଶ୍ୱରେ ଏକ ସୁନ୍ଦର ବାତାବରଣ କରି ପୃଥିବୀକୁ ଶସ୍ୟ ଶ୍ୟାମଳା ଏବଂ ପ୍ରାକୃତିକ ବୈଭବରେ ପରିପୂର୍ଣ୍ଣ କରିବାର ସଂକଳ୍ପ ନେବା, ଏତିକି ଆପଣମାନଙ୍କ ଠାରେ ନିବେଦନ। ଏଇ ଯୋଉ ଅକ୍ସିଜେନ, ଯେଉଁ ପ୍ରାଣବାୟୁକୁ ଆମେ ମାନେ ଧାରଣ କରୁଛେ, ସେ ଅକ୍ସିଜେନକୁ ସୃଷ୍ଟି କରିବା ପାଇଁ ଆସନ୍ତୁ ଆମେ ସମସ୍ତେ ଏକ ସ୍ୱରରେ ସମ୍ମିଳିତ ହେବା, ଜଳ ସୁରକ୍ଷା କରିବା। ଜଳ ହିଁ ଜୀବନ ଏବଂ ବାୟୁ ହିଁ ଜୀବନ, ଏହି ତତ୍ତ୍ୱକୁ ଧାରଣ କରି ଆମର ହାତ ଏକ ସୁନ୍ଦର ବିଶ୍ୱ ତିଆରି କରିବାରେ ରହୁ, ଏହି ସଂକଳ୍ପ ନେବା।